0: মাশাআল্লাহ
1: সাইডো সাইদ ঠিক আছে তোমার বিলকুল ফরিয়াল দিলে কি মানুষ বেহাদ মানানা জাহান মানানা।